ক্ষিতযঃ পৃথক্ অগ্নে কামা আয়যেমি রে অগ্নিঃ প্রিয়েষু ধামাসু কামো ভূতস্য ভব্যস্য সম্রালেকো বিরাজতি।